0: দেখেন আপনার আমার শুনলে সুভাষ করিয়ার সঙ্গে আমার কার গাওয়াল গে থেকে সঙ্গে আইজ কর আমার দিন অনেক ছোঁয়া সভা করে বেড়াছি রাত হে তো কয়েক চাহে কি খুশ রহো মস্ত রহো আর ব্যস্ত রহো ধরো মনকার সঙ্গে মনোজ আর
1: যুগলি বহিনকে দেউবিদা
0: জোহার।
1: জোহার।

0: আদি নাপাই সেরেন কো আঞ্জমাত বোনা তবে এনাং বোন গাপাল মারাও কান লেকা শিক্ষা সে খুলতা বিকাশ কা দুয়ার ওনা বাবদ কি আর মিটন কুকলি ইনঠেন মেনা তবে নোয়া লাহান্তি লাগিতে চেত চেত আর ওকা লেকান আয়াম সে জিনিস কোতে সেচেদ রিয়া মহত্ব বাড়তি ইদি কানা
1: যেমন সেচেদ না মহত আড়ি যেমন জিনিসতে বাড়তি কানা নোংকান আয়মা জিনিস সে আয়মা নোংকান মেনা সেচেদ রিয়া মহত কো বাড়তিয়া যেমন বৌদ্ধিক এবং ব্যক্তিগত বিকাশ যেমন বন মেন দাঁড়িয়ে উইহার দাঁড়ে লটু ইদিয়া সেচেদ লেনখান গে বুগি বাড়ি তালারে তফাত বন বাড়াই দাঁড়িয়ে যাহাই হোট সেচেদ গে বাই সেচেদ কনে তো তফাত দো তিসে বাই লাগি দাঁড়িয়ে যাহান কামি রিয়া গে নাপাই তুই হচো রিয়া হো বন ঠাউকা দাঁড়িয়ে জাগরুকতা সে জাগাও কামি মিটং সেচেদ হোট দো নিজেরা হোক অধিকার সে কর্তব্য বাবদতে সানামাই বাড়াই দাঁড়িয়ে আর ওনা সাথে উনি দো আড়েপাশে রিন হোড়ো আকো কর্তব্য চেক কানা আবার সংবিধান রে আবার চেত অধিকার হেনা ওনা বাবদ থোড়ে উস্কুর কোয়া আর নিজেরা হোক অধিকার উরুম লাগিদে জাগাও কোয়া ওনা সাথে গে হুইনা যেমন কৌশল নির্মাণ ব্যবহারিক জ্ঞান ওর নিতো যা নিতোগা জামানার না যা তকনিকি শিক্ষা যাহা যে আবো মেন দাঁড়িয়ে নাহা যুগ রিয়া তকনিকি শিক্ষা কানা ওনাতে আবোয়া কারি যাহা বো মেনা কলা দাঁড়ে আর আইমা লেখান সিখনত বন নাম দাঁড়িয়ে ওনা সাথে গে রোজগার হো চাহে কাটিজ হো চাহে লাটু হো মেনখান যদিম সেচেদ কো খান যাহানা বাং যাহা রোজগার দম নাম গিয়া ওনা সাথে হইনা আর্থিক সশক্তিকরণ সেচেদ দাঁড়াইতে আবো আবোয়া লাজ রেঙ্গেজ বন মেটাও দাঁড়িয়ে মিটিজ সেচেদ অনিজ হোড আলগাতে যাহান বাং যাহান কামি কয় নাম দাঁড়িয়ে চাহে রোজগার সে বেপার সে নাওয়াচার দাঁড়াইতে নিজেরা ঘরঞ্জ কামিতে চালা দাঁড়িয়ে ওনা সাথে কি সেচেদ দাঁড়াইতে নোংকান জিম্মেদার সাঁতা বেনা যাহা যে জেঙ্গেদ রেয়া আইমা জিনিস সাঁয়ে জোনড়া দাঁড়িয়ে সেচেদ তাহেন লেনখান হড়মো হো নিফুট তাহেনা সেচেদ হোড়গে বোন ঠিকা দাঁড়িয়ে কি ওকা লেকান জিনিসিং জম নুই খান সে ওকা লেকা সাফা সুতরিং তাহেনা সে ওকা লেকানিং তাহেন খান বেমার আজার খোনা বাঁচাওয়িং তাহেনা ওনা কোদো মিটিক সেচেদ হোড়গে লই দাঁড়িয়ে মিটিক সেচেদ সাঁতা রেনা গে ওনা দো নেলোয়া হোড়কো বন উস্কুর দাঁড়িয়ে কোয়া আর বন জাগা দাঁড়িয়ে কোয়া যাহাতে জীবন সারা ভাগিতে তামন খান্ডা নিয়ে দো কানা নোয়া সেচেদ রেনা মহত্ব আদেলা নিতো দো সময় কুই যারাইনা মিটিক সাঁতে সেরেঞ্জ বন আজম লেগে নোয়া দো কো উদু সদর কা ললিতা বাস্কে আর সাঁতেন কো